0: আলাইকুম, আপনারা এখন রেডিও হ্যান্ডবল শুনতেছেন ইতালিতে। এটা প্রথম রেডিও যে হ্যান্ডবলে কথা বলতেছে। সবাইকে ধন্যবাদ যে বাংলাদেশ থেকে এই রেডিওটা শুনতেছে।
1: radiohandball.it, prove tecniche di trasmissione.

0: Ciao Bolzano, buon ascolto.
1: Ah, Radio Handball, che bella.
2: Assalamualaikum, আপনারা এখন রেডিও হ্যান্ডবল শুনতেছেন ইতালিতে। এটা প্রথম রেডিও যে হ্যান্ডবলের কথা বলতেছে। সবাইকে ধন্যবাদ যে বাংলাদেশ থেকে এই রেডিওটা শুনতেছে।

0: ওয়ালাইকুম। আপনারা এখন রাডিও হ্যান্ডবল শুনতেছেন ইতালিতে। এটা প্রথম রাডিও যে হ্যান্ডবলে কথা বলতেছে। সবাইকে ধন্যবাদ যে বাংলাদেশ থেকে এই রাডিওটা শুনতেছে।
1: radiohandball.it Presto on air con musica e pallamano 24 su 24. Stai ascoltando? radiohandball.it